খাবার বিষয় রয়েছে বিভিন্ন প্রকার পনিপরিবা চাষ। সাক্ষাৎকারে সামিল হয়েছেন দয়াসাগর রাউত, প্রোগ্রেসিভ ফার্মর। সিনে সঙ্গীতর সময় রয়েছে রাতে আটটার, রাতে দশটার গীত ও গজল। গজল শুনিপারে জগজিৎ সিং কণ্ঠর। শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে আজ শুনবে শরদ বাদন উস্তাদ আমজাদ আলী খান কঠারু রাতে দশটা বাজে তিরিশ মিনিটে। এই ছিল শ্রোতাবন্ধু আজ প্রসারিত হওয়া কার্যক্রম সম্পর্কের সূচনা। আকাশবাণী রাউরকেলা পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্রর।

0: প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজ হি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকানা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।
1: শেষ হল সুগম সঙ্গীত।

পরবর্তী গীত চন্দন দীক্ষিত এবং অভিজিৎ কণ্ঠে, সমীর রচনার আনন্দ মিলিন্দ সঙ্গীত নির্দেশনার চলচ্চিত্র কুলি নম্বর ওয়ান।

পরবর্তী গীত অমিত কুমার এবং অলকা ইকনিক কণ্ঠে, জাভেদ আখতার রচনার যতীন ললিত সঙ্গীত নির্দেশনার চলচ্চিত্র দিল্লগী।

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির ভক্তিগীতর কার্যক্রম আরতি। আপন মানে কার্যক্রম শুণুচান্তি আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। বর্তমান প্রসার করুছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 436 ভাগ, প্রযোজনা সুহাস মাহান্তি।

0: শ্রোতাবন্ধু প্রচার কলু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 436তম ভাগ আপন মানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণীর রাউরকেলা কেন্দ্ররু।
1: আসন্তা 28 জুনরে পলস পোলিও স্থানীয় বুথকু যাই জন্মরু 5 বর্ষ পর্যন্ত শিশুঙ্কু পোলিও বুন্দা নিশ্চয় খুয়ান্তু ও আম দেশকু পোলিও মুক্ত দেশ বনান্তু।
2: সৌজন্য রঙ্গবারা ইনচার্জ ডিস্ট্রিক্ট ভ্যাকসিন স্টোর সুন্দরগড়।
3: আস ভাই মানে হাতরে হাত কান্ধরে কান্ধ মিশাই নেবা শপথ নেবা সাপ্তাহিক সফেই কার্যক্রম আগেই নেবা ক্লিন এন্ড গ্রিন লক্ষ্য কু পূরণ করিবা। রাউরকেলা হব সবুজ সুন্দর শহর আম শহর।
4: প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজি হি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকানা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।
0: উপভোক্তাঙ্ক পাখারে পৌঁছিবা পাই সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হেউচি আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু এই টেলিফোন নম্বর কো 8249809672। ফোন নম্বরটি আউথরে কহি রাখুছি 8249809672।
5: যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা শরীরকে সুস্থ রাখিবা এবং রোগ নিরাকরণ পাই এক প্রাকৃতিক ও স্থায়ী পদ্ধতি। এহা শারীরিক দুর্বলতা দূর করিবা সহিত মানসিক চাপ এবং হজম প্রক্রিয়ারে সুধার আনিথায়। তবে প্রাকৃতিক চিকিৎসা আপনান্তু, সুস্থ জীবন পাঁতু।
6: অলিয়া আবর্জনা রাস্তায় পকান্তু না, এহা দ্বারা পরিবেশ নষ্ট হইতায়। পরিবেশকু সুস্থ রাখন্তু এবং নিজে সুস্থ রুহন্তু। আপনমানকু মোর ছোট নিবেদন, আম শহর আম গর্ব, পরিষ্কার রাখিবা আম কর্তব্য, সবুজ সুস্থ জীবন, আসন্তু করিবা স্বচ্ছতা অভিযান।
7: ইন্ডিয়ান এবং চাইনিজ খাদ্যর ভরপুর স্বাদর মজা নেওয়া চাহুচার কি? তবে আসন্তু শ্রিয়া ফাস্টফুড সেন্টার, সেক্টর 14, মার্কেট কমপ্লেক্স, রাউরকেলা। প্রি অর্ডার পাই ডায়াল করন্তু 8144634863 নম্বর কো।
0: আকাশবাণী রাউরকেলা। এবে আসন্তু শুনিবা নারী শ্রোতা মানঙ্কর প্রিয় কার্যক্রম নারী মহল। কার্যক্রমটিকে প্রযোজনা করেছেন বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনায় সত্যভামা পতি।

শ্রোতাবন্ধু, এই গীতটি সহ শেষ হল আজির ওড়িয়া আলবম গীতর কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। এবে শুণা আঞ্চলিক সম্বাদ রিলে করে প্রসার করছু আকাশবাণী কটক কেন্দ্রর শুনিপারে কিছু সময় মধ্যে।

0: আমার লাগি মূল্যবান
1: হেনতানো
0: আমার চাষী মানকর মূল্যবান সম্পদ যেন অছে মাইটায়
1: হই হই
0: ই মাইট উপরে হি সে ফসল করছি আর সোনা ফল আসি
1: সত্যি গা
0: তো ই মাইটর কেনটা স্বাস্থ্যটা বঢ়িয়া রহবা হেলে কেন সবুদিন ইনু সোনার ফসল বাহারবা আউ সে আর রাসায়নিক সার মানকে যদি আমি দৌথা বইলে সোনাটা ধীরে ধীরে রূপা হইকি ফির আলুমিনিয়ামকে পৌঁছি যা
1: মানে তম্বা হয়ে যা বলো ফির
0: হই হই হই
1: বলে কেতে বলে কাঁ হয়ে যা বলে সেই হিসাব না আমাকে চিন্তা করবার অছে আক্তুরা ননি কেন কি আমার যে চেহারাটা আমি কথা লাগছি কিন্তু বৈঠকি বসিকি মজা মজা চেহারাটা ডৌল ডৌল হুতিছি নি কেন
0: হই
1: হেন্দা খিলখিল থিসি হে বাগির না হেবার কথা আমার কামটা ভিনি
2: আৰু ই বৈঠক ইঠি আমি বসি কৰি যেন কথাবাৰ্তা হেচু আমি তো বহুত জ্ঞানী পণ্ডিত মানে নুহে আছে হেলে ফেৰ যেন ছোট ছোট কথা মানকে বেলে বেলে আমাৰ চাষী ভাই বহেন মানে ভুলি যাওঁছো আমি সব ভুলি যাওঁছো সেই সব কথা মানকে আমি মনে পকাবাৰ কামটা কৰুছো
3: হ্যাঁ দাদা আর দেখো আমার নীতিদিনিয়া জীবন থেকে কেতে সবু কাম মানে চালুছি সবু কথা কি যে আমি সুর রখিমা আর সেটা করমা হইনি পারবার তার বাদে যে হিসাবে সময়টা ভাগুছি তো সেখানে সবু কথাকে ধরি করি ভুল ঠিক বিচার করি করি সে কাম মানকে করবার থিবি বহুত অসুবিধা মানে হেসি বেলে বেলে আর আমি টিকে সে কধরিয়া বি হয়ে যাইসু বলে যেটা ঠিক করবার কথা আমাকে কাম যে হিসাবে করবার কথা সে হিসাবে নেই করি করি সেটাকে আমি সে শর্টকট মারবার চেষ্টা বি করছু আর সেথি একা আমার পরিবেশর হোক কি আমার চাষবাসর হোক আমার নিজের স্বাস্থ্যর হোক সেথি অসুবিধা মানে হেসি ন
2: হই হই হেলে দেখো তো আমি আমার চাষবাসর কথা মানে হেউছু সবুদিন আর এই ভিতরে আমার চাষবাস লাগি বেলে বেলে আমি দেখছু যে বিশেষ করে বর্ষা মাসর মজা মজা থি বর্ষা পানির অসুবিধা হবার লাগি আমার চাষবাসটা ভালসে হইনি পারছি আর তুমি তো জানছো ধান চাষটা এই যে উপরওয়ালা যদি বর্ষা দেবা হেলে যাই করে হবা সেই ভরসারে আমি চাষবাস মানে করছো আমার জেলা থি আর বেলে বেলে অসুবিধা ফের হেসি আর ইথর আমার পানিপাগ বিভাগ আজ্ঞা ফের ফোন করি করি কহুলে যে ইথর টিকে বর্ষা পানিটা অসুবিধা হয়ে পারে কেতবেলে হবা কেতবেলে নাই হবা তার টিকে জগ পাকটা ভালসে নির হবা বলে করি অনুমান করা যাচ্ছে হলে ই মানে ই কথাটা মুই কহুছে হলে যেবে ভি আমার পাখে বর্ষা পাইন বরসবা বা বর্ষুছে সেতকি বেলে আমি কানা করমা সে পাইনটাকে কেনতা করি সাইতি করি কি রখি পারমা তার আমকে ব্যবস্থা করবার লাগি পড়বা
3: হয় দাদা যেতেবেলে পহেলা নু সবু পরীক্ষা নিরীক্ষা করি করি জনা পড়ুছে যে কি পাইনটা কম হেবা বলি করি আর যদি বি এই পরীক্ষা নিরীক্ষাটা ঠিক কণ্ঠকে কণ্ঠ নি বসলা আর ভলসে হেলা বলে তো বহুত ভল কথা হেলে ফের খায় ভবিষ্যতর লাগি সবুবেলে আগুয়া টিকে প্রস্তুতি করবার কথায় তো পান যেতেবেলে হোছে ইহাতে তো মঝা মঝাতে বর্ষা মারুছে নয় তো যেতেবেলে বর্ষা হোছে সেতেবেলে সে পানটা কে বাঁধিকর রখবার আছে ভিন ভিন সব উপায় অথি বাঁধিকর রখবার আছে সেটাকে আমার চাষী ভাই বহন মানে তো আজকাল কেতনে কেতে সব বুদ্ধি মানে পাঞ্চিছনে বর্ষা পানকে বি সে মানে সঞ্চয় করি করে রখবার লাগি
2: হই কে হই আর সে ভিতরে আমার অনেক চাষী ভাই বহন মানে কানা করছন নিজর ক্ষেত্র কেন কুনা থি
3: হই হই
2: গাঢা গুটে করলে আর সেইথরে পানটা জমা করি কি রখবার লাগি চেষ্টা করুছন
3: হই দাদা
2: যদি আমকে সে পানটাকে অটকাই করে রখবার আছে আমি চাহ বেলে সে জরি মিলুছে প্লাস্টিক মিলুছে তাকে সেখানে বিছাই দেওয়া বলে কানা হবা কম বর্ষা হলে সেটা সেখানে অটকি করে রহব আর বেশি বর্ষা হলে তো সেটা দরকার নি পড়ে কিন্তু যেহেতু মানে বর্ষা পানির থাপ নাই থিসি সেথির লাগি আমাকে এই ব্যবস্থা করি করে রখবার আছে বলে মঝাতে যদি আমার ধান চাষটা পান মাংলা বলে সেখানে আমি সেটাকে পান দিয়ে পারমা
3: হ্যাঁ দাদা এই সব কথা মানে আমার বৈঠকি থি আমি কেতনে কেতে থর হইছু আর মো চাষী ভাই বহন মানে অছন সচেতন হইছন আর এই সব কাম মানকে সেমানে করুছনে আর করি করে একা সেমানে নিজর ধান চাষতি সফল হউছনে ঠিক সময়তে যেতেবেলে ধানকে পানির দরকার পড়ুছে সে পান মানকে সেমানে ব্যবহার করুছনে তো হে বাগির দাদা এই ধান চাষর অসুবিধার লাগি খালি পানকে সঞ্চয় করমা সেটা নুহে সে আমার ভূতল যে জলর স্তর অছি সেটা বি বড়ভায় যদি আমি জায়গা জায়গা পানকে স্টোর করি রখমা বাঁধি করে রখমা বলে
2: হই গা হই হেথির লাগি তো আমার এই যে বন বিভাগর অধিকারী আজ্ঞা মানে সেমানে কানা করুছন না এই যে পাহাড়র সে জায়গারে কানা করছেন গাঢ়া মানে করে দিয়েছেন মোঝা মোঝাতি বলে কানা হচ্ছে এই যে পানটা একদম বহুত স্পিড রে তলকে

0: নিহাতি ভাবে চিঠি লিখবে বলে আমার ঠিক না হচ্ছে।
1: ক্ষেত খোমার কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক
0: আকাশবাণী রাউরকেলা পিন নম্বর 769042
1: বলে চাষী ভাই বহন মানে আজির লাগি মঙ্গলু দাদা আর শশী বহন কে বৈঠকিনু বিদায় দৌ
0: জুহার।

শ্রোতাবন্ধু প্রচার কলু ক্ষেত খমার কার্যক্রম আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী রাউরকেলা কেন্দ্র এবে আসন্তু শুণবা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত কার্যক্রমের প্রথমে শুণন্তু ইয়েস বস কথাচিত্রর গীতটি কণ্ঠদান করেছেন অভিজিৎ এবং অলকা ইয়াগ্নিক।

0: তিনিটা কলেজ রে
1: ব্যস্ত হও না
0: ফিস তো দেখো
2: এ কোন খবর কোন হলা
1: ফিস রো টেনশন
2: রাহুল রো ব্যাংক অ্যাকাউন্ট তো আছে তো রাস্তা ক্লিয়ার ব্যাংক রো আবশ্যক অনুযায়ী স্টুডেন্ট এডুকেশন লোন ইজিলি মিলিব যেউথিরে 4 লক্ষ টাকা পর্যন্ত নো কোলাটারাল
0: সিএ কোটি
2: মিঠা আরবিআই কহে
3: কর সঠিক আরম্ভ হুয়া ফাইনান্সিয়ালি স্মার্ট
4: সিনে সঙ্গীত কার্যক্রমে এবে শুণন্তু সনম কথাচিত্র গীতটি কণ্ঠদান করেছেন অলকা ইয়াগ্নিক এবং কুমার সানু।

শ্রোতাবন্ধু শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে শুনলে উস্তাদ অমজাদ আলী খানক দ্বারা পরিবেশিত সরোদ বাদন আকাশবাণী রাউরকেলা সময় বর্তমান রাতে 11টা হওয়া যাচ্ছে। এবার শুনন্তু হিন্দি সংবাদ রিলে করুছো আকাশবাণী দিল্লি।